ঘুমের ঘরে সড়বে সড়বে এক দো গল্লাম করণীয় সি থোড়ি জিন্দগি বাসে ঠিক রহণগিয়া ক্যোঁকি মেরি জিন্দগি চ মে চিজাঁ সিখিয়া তো তুম দসনি মেরা।